আকাশবাণী কলকাতা, আজ বৃহস্পতিবার, দোসরা আশ্বিন, 1948 শকাব্দ, 24শে সেপ্টেম্বর, 2026 খ্রিস্টাব্দ, 6ই আশ্বিন, 1433 বঙ্কাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 5:28 হয়ে 1 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5:29 হয়ে 21 সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন 5:58 হয়ে 4 সেকেন্ড।

0: India has granted approval for all bank branches, offices, ATM link branches and currency chests to remain fully operational on Sunday. The Election Commission has said that all the decisions, including the electoral roll revision, were taken unanimously. The Commission informed that it has taken numerous decisions, introduced around 40 new initiatives and undertaken many electoral reforms, including special intensive revision in the recent months across the country. The Enforcement Directorate, ED, has initiated search operations at 26 places across Delhi, Mohali, Chandigarh, Panchkula and Ludhiana in a case related to Tirupati Infra Projects Private Limited. The operations are being carried out under the Prevention of Money Laundering Act. Reigning world champion D. Gukesh and R. Pragnananda registered victories as India defeated England 2.5 to 1.5 in round 7 of FIDE Chess Olympiad in Samarkand yesterday. Gukesh and Pragnananda secured wins for India, while Arjun Erigyasi was held to a draw by veteran Michael Adams. Prime Minister Narendra Modi has congratulated Anantjeet Singh Naruka, Bhavtek Singh Gill and Mehraj Ahmed Khan on winning the bronze medal in the men's ski team event. Sharing a social media post, Mr. Modi noted that their focus and teamwork have been exemplary. He also extended best wishes to them for their future endeavours. And that is the end of this news bulletin.
1: Akashvani Kolkata. সঞ্চয়িতা এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে একটু পরেই আজকের চাষবাস 6:30 কৃষি সুপারিশ পড়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:40 আপনার স্বাস্থ্য এন্ডোস্কোপিক সার্জারি এই বিষয়ে বলবেন ডাক্তার অমিত ঘোষ। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় বিদিশা রায় ও অমরেশ মুখোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীত 7:45 শিল্পী প্রমিতা মল্লিক। 8:00 জানা অজানা ছাতু ছত্রাক মাশরুম বলবেন ডক্টর অভীক সামন্ত, শুনবেন প্রথম পর্ব। নজরুলগীতি শিল্পী স্নিগ্ধদেব সেনগুপ্ত। 8:05 উত্তরণ। দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম শিশির কুমার বিশ্বাসের কথা রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী। গানে গানের প্রথম পর্ব 9:00-9:25 জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে সংগ্রহ করে এনেছেন আমাদের সংবাদদাতা মামুন ফরিদ। 9:30 গানে গানের শেষাংশ। 10:00 গানের ভেলা শর্মিষ্ঠা সরকার উপস্থাপনায়। বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান ঐতিহ্য উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও প্রিয়াশা চক্রবর্তী। 12:00 রজনীকান্তের গান শিল্পী গৌরব চৌধুরী। লোকগীতি সুখবিলাস বর্মার কণ্ঠে 12:15-12:33 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান সুপ্রতিষ্ঠিত পুরুষ সফলতার কাহিনী। প্রভাত শীলের সঙ্গে কথা বলেছেন সুব্রত চক্রবর্তী। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত বেলা 1:00-1:45 মহিলা মহল উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। আধুনিক গান 2:30 গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 শুনবেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য 10ম শ্রেণীর ইতিহাস বিষয় আলাপচারিতায় বেলতলা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রুমা অধিকারী, সঙ্গে দুই ছাত্রী। সাঁওতালি অনুষ্ঠান 6:05 শুনবেন লোকগীতি চম্পামানি বেসরা ও সহশিল্পীবৃন্দ। 6:15 স্বরচিত কবিতা পাঠ বিজয় টুডু, লোকগীতি মতিলাল কিস্কু, বুলবুলি হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। কিষাণবাণী 6:38 আমাদের চাষের অভিজ্ঞতা আলোচনায় জিতেন সরকার, লক্ষ্মীকান্ত সরকার, শঙ্কর বাইন, সঙ্গে সুব্রত চক্রবর্তী। 7:10 রামায়ণ থেকে পাঠ শিল্পী বলবেন বলরাম গঙ্গোপাধ্যায়। সমীক্ষা 7:30 8:00 অনুরোধের আসর শুনবেন নানা রঙের গান। 8:30 অন্বেষা বিজ্ঞান সংবাদ অসীমা চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তার সংক্ষিপ্ত জীবন কথা সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রদীপ্তা কুণ্ডু। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শিল্পী সৌমাল্য চক্রবর্তী। 9:00-9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক। মোনালিসা সরকারের কণ্ঠে শ্যামাসঙ্গীত 9:45 10:10 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণী স্বাস্থ্য, প্রথমে বধিরতা প্রতিরোধ

চিকিৎসা, এই বিষয়ে সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন বুলবুলি সরকার। পরে নিশ্চিহ্ন হোক টিবি, এই বিষয়ে সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শেখ ইমরান আলী। 10:30 নজরুল গীতি শিল্পী স্নিগ্ধদেব সেনগুপ্ত, 10:45 আধুনিক গান দেবকুমার ঘোষ, 11:00 লোকগীতি সুখবিলাস বর্মা, 11:10 পরম্পরা পদ্মশ্রী পূর্ণদাস বাউরে সাক্ষাৎকার গ্রহণ করেছেন আশিস গিরি। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে একটু পরেই 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীত 6:25 শিল্পী প্রমিতা মল্লিক, 6:35 রামচরিত মানুষের 243তম পর্ব শুনবেন। দ্বিজেন্দ্রগীতি 6:45 শিল্পী গৌরব চৌধুরী, মনীষা চক্রবর্তীর উপস্থাপনে সুপ্রভাত 7:10 যুববাণীর অনুষ্ঠানে। শ্যামাসঙ্গীত শিল্পী মোনালিসা সরকার 8:30, 8:50 লোকগীতি সুখবিলাস বর্মা, 9:00 আধুনিক গান, 9:10 রাজধারা, 10:15 মঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বেলা 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন শরদ শিল্পী প্রসেনজিৎ সেনগুপ্ত। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে 30 দিন ব্যাপী বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান। দর্পণ 7:45, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছবির গান। শুনলেন আজ সারাদিনের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার অনুষ্ঠান সম্পর্কে। স্টুডিওর ঘড়িতে এখন 6:15 হয়ে 10 সেকেন্ড। এখন সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

শুনলেন প্রথমে ভাতিয়ার, তারপর বৈরাগীর আগে খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সুবদ্ধ সঙ্গীত আজ এই পর্যন্তই।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুনলেন রামচরিত মানুষের 243তম পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী গৌরব চৌধুরী।

গুড মর্নিং বন্ধু, আজকে স্টুডিওতে আসার সময় একটা জিনিস খুব খেয়াল করছিলাম। চারপাশটা যেন একটু অন্যরকম লাগছিল। অন্যরকম মানে মন খারাপের কিছু না, বরং বেশ সুন্দর। সেপ্টেম্বরের এই সময়টায় প্রকৃতিটাও বোধহয় একটু একটু করে নিজেকে বদলাতে শুরু করে। বর্ষার সেই ভেজা ভাবটা ধীরে ধীরে কমে আসে, কিন্তু তুমি বলতেই পারো যে বৃষ্টি কোথায় গেছে, আজ সকালেও তো বৃষ্টি হয়েছে। হ্যাঁ, মানছি নিম্নচাপ ঘূর্ণিঝড় আমাদের কিছুদিনের অতিথি, কিন্তু তারপরে আকাশে সাদা মেঘের আনাগোনা বাড়বে, আর হাওয়ার মধ্যে কোথাও যেন পূজোর আগমনের একটা মিষ্টি গন্ধ লুকিয়ে থাকবে। এই সময়টা না আমার বেশ ভালো লাগে জানো, কারণ সেপ্টেম্বর মানেই একটা অদ্ভুত অপেক্ষা। পূজো আসছে, শরৎ আসছে, সঙ্গে সঙ্গে নতুন জামা আসছে, আর তার সঙ্গে মনটা যেন একটু করে ভালো থাকার অজুহাত খুঁজে নিচ্ছে। আর যদি এই সময়ে প্রেমিক প্রেমিকাদের কথা বলি, তাহলে এটা বলতেই হবে যে এই সময়টায় তুমি যদি তাদের যা করতে বলবে তারা তাই করবে। তুমি যদি তাদের বলো যে চলো একটু দূর পর্যন্ত হেঁটে দেখি, তারা হাঁটবে। তুমি তাদের সবচেয়ে অপছন্দের গানটা শোনাও, সেটাও তারা হাসি মুখে শুনে নেবে। এমনকি যে মানুষটা গরমকালে মায়ের হাজার বকুনিতেও সবজি খেতে চায় না, সেপ্টেম্বরের এই নরম আবহাওয়ায় প্রেমে পড়ে গেলে সেই মানুষটাও হয়তো প্লেটের সব সবজি চেটে ফুটে খেয়ে নেবে। কি তোমারও হয় নাকি এরকম? আচ্ছা, প্রেমের কথা যখন উঠলই তখন অন্যরকম একটা প্রশ্ন করি তোমায়। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে কোনো একজন মানুষ তোমাকে কোনো একটা কথা বলেছে আর সেই মুহূর্তে তোমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে? আবার কখনো এরকম হয়েছে যে খুব সাধারণ একটা কথা বলেছে কেউ তোমায় আর সেই কথাটাই সারা দিন তোমার মাথায় ঘুরে যাচ্ছে? আমি একটা জিনিস লক্ষ্য করেছি জানো, আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা একটু বেশি কথা বলে। আর ছোটবেলায় আমার দিদা আমাকে একটা

কথা বলতো, বলতো যে বেশি কথা বললে বাজে কথা বলা হয়ে যায়। তখন অবশ্য কথার গভীরতা আমি অত বুঝতাম না, কারণ আমি নিজে যেহেতু এত বেশি কথা বলি সেই কারণে মনে হতো যে দিদা বোধহয় আমার সঙ্গে মজা করছে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি কথার সত্যি একটা অদ্ভুত শক্তি আছে। একটা খারাপ কথা কাউকে বলার পর সেটা চাইলেই আর ফিরিয়ে নেওয়া যায় না। একটা কথা কখনো কখনো মানুষের মনে এমনভাবে দাগ কেটে যায় যা অনেকদিন পরেও মুছে ফেলা যায় না। আবার ঠিক তার উল্টোটাও হয়। কেউ যখন তোমাকে ভালো কিছু বলে, তোমার উপর বিশ্বাস রাখে, তোমাকে সাহস দেয়, সেই কয়েকটা শব্দই হয়তো একটা খারাপ দিনকে ভালো করে দিতে পারে। তাহলে কথার গভীরতা আসলে কতটা, হয়তো সেটা বোঝার জন্য শুধু কথা বললেই হবে না, আরও একটু গভীরে যেতে হবে। কারণ কিছু কথা কানে শোনা যায় না, কিছু কথা মনে থেকে যায়। আর তাই জন্য তোমার জন্য একটা গান রাখবো যেটাতে তুমি বুঝতে পারবে গভীরতা। এই মুহূর্তে রূপঙ্কর বাগচির কণ্ঠে 22শে শ্রাবণ সিনেমা থেকে তোমার জন্য রইল একটা গান। ফিরছি গানের পরে।

রূপঙ্কর বাগচির কণ্ঠে একটা খুব সুন্দর গান শুনলাম। হ্যাঁ, অনেকটা গভীরে তো গেলাম, আর গভীরে গিয়ে এটাই বুঝলাম যে যত গভীর সে তত নীরব। এমন প্রবাদের কথা আমরা প্রত্যেকেই জানি। কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, বুঝলে, দেখলাম একটা মেয়ে বসে রয়েছে। তাকে দেখে মনেই হচ্ছে যে সে হচ্ছে ভীষণ লাজুক এবং ভীষণ চুপচাপ। সে কি পারফরমেন্স করবে সে বিষয়ে কোনো ধারণাই ছিল না। তবে যখন স্টেজে তার নাম ডাকা হলো, দেখে চমকে গেলাম। মেয়েটি কি অসাধারণ বাঁশি বাজায়! আসলে তার কাজই তার পরিচয়। সে কি বলল, সে কতটা লাজুক, সত্যি এগুলো আর কোনো ম্যাটার করে না। কিন্তু তোমাদের ভালোবাসাটা আমার কাছে ভীষণ ম্যাটার করে। তোমাদের কাছে কিভাবে ভালো কিছু উপস্থাপন করব সেই বিষয়টা সত্যি খুব ম্যাটার করে। তবে সেই বিষয়ে তো গল্প হবে, তবে তার আগে শুনে নেব আরও একটা গান। এবারে ইমন চক্রবর্তীর কণ্ঠে স্বার্থপর সিনেমা থেকে তোমার জন্য রইল এই গানটা।

তোমার সঙ্গে আজকেই সকালবেলা আড্ডা দিতে চলে এসেছি স্টুডিওতে আমি মনীষা। গভীরতা নিয়ে, নীরবতা নিয়ে অনেক কথা তো তোমাকে বলবো, তবে তার আগে আজকের দিনে ইতিহাসের পাতায় ঠিক কোন কোন বিশেষ ঘটনা ঘটেছে সেই ব্যাপারে একটু জেনে নেব।

1534 সালের আজকের দিনে গুরু রামদাস জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন 10 জন শিখ ধর্মের গুরুদের মধ্যে চতুর্থ গুরু। 30 আগস্ট 1574 সালে তিনি শিখ গুরুর পদক পান। 1861 সালের আজকের দিনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ভিকাজি রুস্তম কামা জন্মগ্রহণ করেন। তাকে ভারতীয় বিপ্লববাদের জননীও বলা হয়। 1869 সালের আজকের দিনে আদি ব্রাহ্ম সমাজের কর্মী, সংস্কৃত পণ্ডিত এবং বিশিষ্ট লেখক ক্ষীতীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ ভারতের অধুনা কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। 1915 খ্রিস্টাব্দ থেকে টানা 8 বছর তিনি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনা করেন। ব্রাহ্ম সমাজের কাজকর্ম, লেখালেখি ছাড়াও সঙ্গীত চর্চাও করতেন তিনি। 1907 সালের আজকের দিনে বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর এবং চিত্রকলা প্রশিক্ষক সুধীর রঞ্জন খাস্তগীর জন্মগ্রহণ করেন। ভারতীয় শিল্পকর্মের জন্য ভারত সরকার 1958 খ্রিস্টাব্দে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। 1925 সালের আজকের দিনে চিত্রশিল্পী, প্রখ্যাত কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা এবং সহকারী সম্পাদক গোকুলচন্দ্র নাগ প্রয়াত হন। 1932 সালের আজকের দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আত্মাহুতি দানকারী বাঙালি বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার প্রয়াত হন। 2004 সালের আজকের দিনে ভারতীয় পরমাণু বিজ্ঞানী রাজা রামান্না প্রয়াত হন। রামান্নাকে প্রায়শই ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসাবে বিবেচিত করা হয়। 2010 সালের আজকের দিনে বাঙালি অধ্যাপক, সমালোচক এবং প্রাবন্ধিক ক্ষেত্রগুপ্ত প্রয়াত হন। সাহিত্য কীর্তির জন্য তার বহু পুরস্কার প্রাপ্ত। তার মধ্যে উল্লেখযোগ্য হল এশিয়াটিক সোসাইটি থেকে সুকুমার সেন স্বর্ণপদক, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যাসাগর পুরস্কার এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আশুতোষ ভট্টাচার্য লোক সাহিত্য পুরস্কার। 2020 সালের আজকের দিনে প্রসিদ্ধ পরমাণু বিজ্ঞানী শেখর বসু প্রয়াত হন। তিনি ভারতের ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের প্রাক্তন অধিকর্তা, পরমাণু শক্তি মন্ত্রকের সচিব এবং দেশের পারমাণবিক শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। পরমাণু শক্তিতে দেশকে স্বনির্ভর করার জন্য তিনি অন্যতম কারিগর হিসাবে বিবেচিত। আজ

আজকের দিনে ইতিহাসের পাতায় ঠিক কী কী ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তোমাকে তো বললাম, তবে এবারেও যেন মনটা একটু গান গান করছে, তাই ব্ল্যাক কফি সিনেমা থেকে অনুপম রায়ের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা। ফিরছি গানের পরে।

গভীরতার মাপকাঠি ঠিক কতটা সেই নিয়েও নানান মতামত রয়েছে। তাই তো বলা হয় নিরাপত্তারও একটা গভীর বাণী আছে, শুধুমাত্রই উপলব্ধি করতে হয়। আর যারা উপলব্ধি করতে পারবে না তারা হয়তো জীবনের অনেকটা রস থেকে বঞ্চিত হবে। সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই টু আ ফুল, সামটাইমস সাইলেন্স স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। সোশ্যাল মিডিয়ায় গৌতম বুদ্ধের এই লাইনগুলো কম বেশি আমাদের সবারই চোখে পড়ে। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে হয়তো একটু বেশি, মুখে বলার চেয়ে কাজে করে দেখানোটাই মনে হয় সবচেয়ে বেশি শক্তিশালী। কথার জোর অনেক, একটা ইতিবাচক কথা মানুষকে যেমন সাফল্যের পথে নিয়ে যেতে পারে, তেমনই কোনো নেতিবাচক কথা কোনো মানুষকে খাদের মুখে ঠেলে দিতে পারে। আর সেই কথা যদি কোনো প্রতিশ্রুতি হয় তাহলে সেই মানুষকে অন্তর থেকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। অনেক মানুষ আছে পৃথিবীতে যারা শুধুই মুখে কথা বলে, ঠিক এই কারণেই বোধহয় বলা হয় যে শূন্য কলসির আওয়াজ বেশি। তোমাদের চারপাশে এরকম মানুষ রয়েছে যারা শুধু মুখেই বলে কিন্তু কোনো কাজের বেলায় তাদেরকে পাওয়া যায় না। পাশে আছি মুখে বলার চেয়ে সত্যিকারের খারাপ সময় পাশে থাকাটাই বোধহয় শ্রেয়। অনেক সময় অনেক বন্ধুই মুখে বলে যে চিন্তা করিস না আমি তো আছি। আমি কিন্তু এখানে ফিনান্সিয়াল ক্রাইসিসের কথা বলছি না, মানে এই ব্যাপারটাকে আমি ছেড়েই দিলাম। মেন্টালি তুমি যদি মনে করো যে খুব বিপর্যস্ত, তুমি তোমার সেই বন্ধুটাকে ফোন করলে, সেই মানুষটা ফোন ধরল না, অথচ এমন কোনো মানুষ যার থেকে হয়তো তোমার সেই এক্সপেকটেশনটাই নেই কিন্তু সে তোমাকে ফোন করলো, তোমার কথা শুনলো, তোমাকে অনেক কিছু ভালো উপদেশ দিল, তোমাকে নতুন কোনো কাজ করার জন্য মোটিভেট করলো। আসলে এই এক্সপেকটেশনের জন্ম কিন্তু হয় প্রতিশ্রুতি থেকে। এক্সপেক্ট আমরা সেই মানুষদের থেকেই করি যারা আমাদের খুব কাছের, তাই কাছের বন্ধুদের মধ্যেও কিন্তু দুরকম প্রকারভেদ থাকে। এক, যারা নিঃশব্দে নীরবে তোমার ভালো চায়, আর অন্য মানুষ যারা শুধু মুখেই ভালো বলে। আমার কি মনে হয় জানো তো, এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাটাই বোধহয় সবচেয়ে ভালো। যাকগে, সকাল সকাল অনেক ভারী ভারী কথা বলছি, জানি সকাল সকাল এত ভারী কথা বলে সারা দিনটা কেন যাই না এই কথাগুলো মাথায় ঘুরতে থাকবে এবং ভীষণ লো ফিল হবে, কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না, তাই না? আফটারঅল আমি তোমার অনেয়ার বন্ধু রয়েছি, তাই বরং একটা গান শুনে নি। হ্যাঁ বেশ, মোহিনের ঘোড়াগুলি থেকে তোমার জন্য রইল এবারে এই গানটা।

এই গভীরতা নিরবতা নিয়ে তোমাকে একটা ছোট উদাহরণ দিই বন্ধু। ছোটবেলায় স্কুলে তোমার যে বন্ধুটা সবথেকে বেশি নাম্বার পেত, তাকে এমনি সময় দেখে অনেক সময় কিন্তু বোঝা যেত না যে সে এত বেশি পড়াশোনা করছে বা সে অনেক বেশি খাটছে। আসলে যার জ্ঞান যত বেশি সে ততই চুপচাপ। এই ধরনের মানুষদের নিজেদের জাহির করার কোনো প্রয়োজন নেই, তাদের সম্পদই তাদের সবথেকে বড় জোর। সম্পদ মানে কিন্তু এখানে টাকা পয়সার প্রসঙ্গ বা পুঁথিগত শিক্ষা নয়, এই সম্পদ হলো জীবনে চলার পথে যে রসদ তুমি সঞ্চয় করেছ। তা যদি তোমার কাছে যথেষ্ট পরিমাণে থাকে তাহলেই তুমি সফল। আর তাই কথিত আছে, যার ভিতরে যত বেশি জ্ঞান তার ভিতরে তত বেশি শান্তি। আমরা এখনকার এই সমস্ত ছেলেমেয়েরা আমরা প্রায়ই একটা কথা বলি যে আমাদের লাইফে পিস চাই। সত্যি জীবনে পিস বা শান্তির থেকে বড় কিছু আর হতেই পারে না। এবারে কথায় কথায় তোমাকে বলবো একটা অনুপ্রেরণামূলক গল্প, কিন্তু তার আগে শুনে নেব আরও একটা গান। এবারে রণজয় ভট্টাচার্যের কণ্ঠে।

যে উদাহরণের কথা তোমাকে বলবো বলছিলাম। একটি শান্ত গ্রামের পাশে ছিল একটা ঘন অরণ্য। সেই অরণ্যের প্রান্তে বাস করতেন একজন জ্ঞানী বৃদ্ধ। সবাই তাকে মহর্ষি কাশ্যপ বলে ডাকত। তিনি খুব বেশি কথা বলতেন না, কিন্তু তার নীরব উপস্থিতিতেই মানুষ শান্তি পেত। গ্রামের লোকেরা বলতো যে যে যত গভীর সে তত নীরব। মহর্ষি কাশ্যপ তার জীবন্ত উদাহরণ। একদিন গ্রামের এক যুবক অনিন্দ্য খুব বিরক্ত এবং অস্থির মন নিয়ে মহর্ষির কাছে গেল। তার জীবনে নানান সমস্যা, বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি, পড়াশোনায় চাপ, নিজের উপর আস্থা কমে যাওয়া। সে ভেবেছিল যে মহর্ষি তাকে দীর্ঘ উপদেশ দেবেন, কিন্তু মহর্ষি চুপচাপ বসে থাকলেন, শুধু মৃদু হাসলেন এবং অনিন্দ্যকে বন পথ ধরে হাঁটতে বললেন। তারা দুজনে একসঙ্গে বনের ভেতর হাঁটতে হাঁটতে একটা ছোট ঝর্ণার কাছে পৌঁছাল। জলের শব্দ খুব সুন্দর, খুব কোমল, তবু গভীর। মহর্ষি তখন প্রথম কথা বললেন, বললেন, অনিন্দ্য শোনো, এই জল কত শান্ত, তাই না? কিন্তু তার গভীরতাই তাকে শান্ত রাখে। অগভীর নদী অনেক শব্দ করে, কিন্তু গভীর নদী নীরবে বয়ে যায়। অনিন্দ্য অবাক হয়ে মহর্ষির দিকে তাকালো।

কিন্তু আমি কিভাবে গভীর হব? সে প্রশ্ন করল। মহর্ষি একটি পাথর তুলে জলে ফেললেন। ঢেউ ছড়িয়ে পড়ল চারিদিকে। তিনি বললেন, গভীর হতে হলে প্রথমে ভেতরের অস্থিরতাকে থামাতে হবে। যখন তুমি কম কথা বলবে, বেশি শুনবে, কম রাগ করবে আর বেশি ভাববে,

আর নীরবতা মানেই শক্তি। অনিন্দ্য সেই মুহূর্তে কিছুই বুঝতে পারল না, এবং কিছু সে বললও না, কিন্তু তার ভেতরে যেন কিছু বদলে গেল। সে আস্তে আস্তে বুঝতে পারল যে সব উত্তরের জন্য শব্দের দরকার হয় না, কখনো কখনো চুপচাপ থাকলেই অনেক কিছু হয়ে যায়, তাই নীরবতাই সবচেয়ে বড় শিক্ষক। পরদিন থেকে অনিন্দ্য নিজেকে আস্তে আস্তে বদলাতে শুরু করল। কম কথা বলল, বেশি পর্যবেক্ষণ, কম অস্থিরতা, বেশি কাজ। দিন যেতে যেতে গ্রামের মানুষ বলল যে না, অনিন্দ্য বদলে গেছে, তার চোখে এখন শান্তি, কথায় গভীরতা। একদিন অনিন্দ্য আবার মহর্ষির কাছে গেল, গিয়ে বলল, গুরুজি আপনি কিছু বলেননি, তবু আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি। মহর্ষি হেসে উত্তর দিলেন, বললেন, কারণ নীরবতার ভেতরে সত্য থাকে, মনে রেখো যে যত গভীর সে তত নীরব, আর সেই নীরবতাই মানুষকে করে অপরাজেয়। অনিন্দ্য মাথা নত করল, নীরবতার শক্তি তাকে নতুন জীবনের পথে এগিয়ে দিল। আমরা প্রত্যেকেই কম বেশি মানুষ চিনতে ভুল করি, বিশেষ করে ছোটরা। মানুষ কিভাবে চিনব তার একটা লিস্ট তো আমি তোমাকে সেভাবে দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, কোন ধরনের মানুষের থেকে তুমি একটু দূরে থাকতে পারো বা দূরে থাকলে তোমার ভালো হবে সেটা একটু ছোট্ট ছোট্ট করে অল্প করে বলে দিতে পারি। এই যেমন মনে করো, যারা সবসময় অযথা তর্কে জড়ায়, তারা শুধু তর্কই বোঝে, যুক্তি বোঝে না, তাই তর্কপ্রিয় মানুষ শান্তি নষ্ট করে, তাদের থেকে দূরে থাকতে পারো। আবার মনে করো, যারা শুধু মুখে প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজে তা করে না, যারা শান্ত মানুষকে দুর্বল ভাবে। আবার যেসব মানুষজন শুধুই বলে যায়, কখনোই কিছু শুনতে চায় না, সেই সমস্ত মানুষ। আবার সবসময় নিজের সমস্যা জাহির করে এমন মানুষ। গভীর মানুষ অস্থিরতার বদলে সমাধান খোঁজে। এই ধরনের মানুষ অস্থিরতা বাড়ায়, তাই এই ধরনের মানুষের থেকে তুমি তোমার দূরত্ব কিন্তু বজায় রাখতে পারো। এই যে একটু আগে আমি তোমাকে বললাম না যে মানুষ চিনতে ভুল করে শুধু ছোটরা, সেটা কিন্তু না, এক একটা জীবনও কম পড়ে যায় মানুষকে চিনতে। আসলে আমাদের চোখের সামনে এমন অনেক মানুষ থাকে যারা শুধুমাত্র তোমাকে মুখেই আশা ভরসা দেবে কিন্তু তোমার পাশে থাকবে না। এরকম মানুষের অভাব আমাদের এই পৃথিবীতে কিন্তু নেই বললেই চলে। কিন্তু কি করবে বলো, আমাদের তো জীবনে এগোতে হবে, জীবনে আমাদের জীবনের পথটা তো খুব ছোট নয়, সেই পথ ধরে হাঁটতে হাঁটতেই এরকম অনেক মানুষের সঙ্গে দেখা হবে। তবে শুধুমাত্র নেতিবাচক কথা বলবো না, ইতিবাচকও বলতে পারি, সেটা হচ্ছে এমন অনেক মানুষের সঙ্গেই দেখা হবে যারা তোমায় বড্ড ভালোবাসে। সেই সমস্ত মানুষরাই জীবন ভরে থেকে যাবে, তাদের কথাই মনে থাকবে তোমার সারাটা জীবন। এই মুহূর্তে আমার কথাটি ফুরলো আর নোটে গাছটি মুড়লো। তবে যাওয়ার আগে এটা বলে যাব যে আজকে সারাদিন আমি বাদে কোন কোন বন্ধু তোমার সঙ্গে রয়েছে। আজকে বেলা 11টা থেকে ঐতিহ্যের অনুষ্ঠান নিয়ে থাকছে প্রিয়াশা এবং অর্ণব। অনুষ্ঠান সম্প্রচারিত হবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। বেলা 12টা থেকে মৈত্রী প্রচার তরঙ্গে অল্প অল্প গল্পকথার অনুষ্ঠান নিয়ে থাকছে ওয়েন্দ্রিলা। এবং সন্ধে 7টা থেকে মৈত্রী প্রচার তরঙ্গে গানের সুরে অনুষ্ঠান নিয়ে থাকছে সুপ্রীতি। এছাড়াও রাত 9টা থেকে 107 FM রেনবো চ্যানেলে YV প্যানোরামা অনুষ্ঠান নিয়ে থাকছে ব্রতদীপ এবং সায়নী। তাহলে আজকের মতো বিদায়, আবারও নিশ্চয়ই কোনোদিন তোমার সঙ্গে গল্প হবে, তবে সবাই

খুব ভালো থেকো, শরীর এবং মনের যত্ন নিও, সামনেই পুজো আসছে, তাই ভালো থেকো, টাটা। আর যাওয়ার আগে তোমার জন্য একটা গান দিয়ে যাবো না তখন হতে পারে? অরিজিৎ সিং এবং ইন্দ্রদীপের কণ্ঠে তোমার জন্য রইল লড়াই সিনেমা থেকে এই গানটা।

0: Kanpur and Prayagraj in Uttar Pradesh. All banks, including regional rural banks, to remain open this Sunday for convenience of customers. India's Roshabina Devi bagged silver medal in Wushu at Asian Games in Japan. Satnam Singh and Salman Khan secure bronze in rowing men's double sculls. And with that, we end the morning news. Have a nice day.
1: Akashvani Kolkata. অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টজে। এখন শ্যামা সংগীত, শিল্পী মোনালিসা সরকার।

শুনছেন শ্যামা সঙ্গীত, শিল্পী মোনালিসা সরকার। প্রথম গানটির গীতিকার ছিলেন রাম দত্ত, এবারের গানটি কমলাকান্তের লেখা।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে আগামী 25 আগস্ট 2000

গ্রন্থশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন প্রচলিত লোকগীতি শিল্পী সুখবিলাস বর্মা।

এতক্ষণ প্রচলিত লোকগীতি শুনলেন সুখবিলাস বর্মার কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে শিল্পক্ষেত্রে নতুন বিনিয়োগ টানার লক্ষ্যে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউ টাউনে বেঙ্গল সিলিকন ভ্যালিতে আদানি গোষ্ঠীর 2000 শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, সেখানেই এই বৈঠক হওয়ার কথা। এই হাসপাতালের 1000 শয্যা দরিদ্র ও দুস্থ মানুষদের জন্য সংরক্ষিত থাকবে, বাকি 1000 শয্যা বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে। উল্লেখ্য, গতরাতেই আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি রাজ্যে এসেছেন। আলিপুরে একটি হোটেলে রাজ্যের বেশ কিছু শিল্পপতির সঙ্গে আজ তিনি বৈঠকে

0: যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। সকালেই কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন তিনি। পুজোর আগেই সরকারি কর্মচারীদের 7 বছরের বকেয়া মহার্ঘ ভাতা এককালীন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 2008-এর 1 এপ্রিল থেকে 2015-এর 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার অর্থ চলতি মাসেই দেওয়া হবে বলে অর্থ দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে। গ্রুপ এ বি সি কর্মীদের বকেয়া ডিএ সরাসরি জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্টে জমা পড়বে। গ্রুপ টি কর্মীদের প্রাপ্য অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। বেসরকারি হাসপাতালগুলিতে অস্বাভাবিক বিল তৈরির প্রবণতায় লাগাম টানতে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যান্ড রেগুলেটরি কমিশন। কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু আকাশবাণীকে জানিয়েছেন, বেসরকারি নার্সিংহোম হাসপাতালগুলির তথাকথিত লুকোনো খরচের বিষয়ে একাধিক অভিযোগ এসেছে। এ ব্যাপারে একটি নির্দেশিকা জারি করার প্রস্তুতি চলছে।
1: হিডেন কি করে প্রিভেন্ট করা যায় তার জন্য আমরা রেগুলেশন ফ্রেম করার ভাবনা চিন্তার মধ্যে আছে। পরবর্তীকালের মিটিং গুলোতে ডিসাইড করবো। 2017 স্ট্যাটুটের আন্ডারে কমিশনের পাওয়ার আছে রেগুলেশন ফ্রেম করা, টু হ্যাভ কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ দি ক্লিনিক্যালস অ্যাপন দি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট, সেটা আমরা ফ্রেম করার প্রসেসের মধ্যে আছে।
0: কেশ সংগ্রাহক ও রপ্তানিকারকদের ব্যবসাকে একটি সমন্বিত রূপ দিতে চলেছে রাজ্য সরকার। কলকাতায় গতকাল হিউম্যান হেয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বলেন, বহু প্রান্তিক মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে এই পেশায় যুক্ত থেকে দিন যাপন করেন। এই ব্যবসার প্রসারে সরকারি শিল্প তালুকে একটি ক্লাস্টার তৈরি করে ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে একটি সুসজ্জিত পরিকাঠামো গড়ে দেওয়া হবে বলে তিনি জানান।
2: বিভিন্ন গ্রামে গ্রামে মহিলারা কুড়ে ঘর টালির ঘর করে দিয়েছে, সেখানে যত মহিলারা কাজ করছে। তো এইভাবে যদি ক্লাস্টার বানিয়ে উদ্যম রেজিস্ট্রেশনের মাধ্যম দিয়ে MSME ডিপার্টমেন্টকে আপনারা যদি প্রত্যেকে আবেদন করেন, তাহলে আপনাদেরকে পাকা বাড়ি সেখানে অফিস ঘর বানিয়ে দেওয়া সম্ভব। আমি চাই না যে আমাদের এই প্রোডাক্ট গুলো বাইরের দেশে চীনে কিংবা মায়ানমার চলে যায়। আমি চাই এই বাংলাতেই যে প্রক্রিয়াতে করা হয় সেই মেশিন আনিয়ে বড় ফ্যাক্টরি লাগিয়ে পশ্চিম বাংলাতে এটাতেই প্রোডাকশন যদি করা যায়।
0: ডিজিটাল অ্যারেস্টের নামে 2.5 কোটিরও বেশি টাকা প্রতারণায় নরেন্দ্রপুর থানায় 2024 সালে দায়ের হওয়া একটি মামলায় CBIকে হস্তান্তরের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর আগে সুপ্রিম কোর্ট গত বছর 1 ডিসেম্বর এই ধরনের সমস্ত মামলা CBIকে দেওয়ার নির্দেশ দেয়। পুলিশি তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় বিচারপতি সৌগত ভট্টাচার্য গতকাল এই মামলার কেস ডায়েরি সহ অন্যান্য নথি CBI এর হাতে 7 দিনের মধ্যে তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গেছে। নতুন উপপ্রধান হয়েছেন বিজেপির রাজু হালদার। 16 জন সদস্যের মধ্যে তৃণমূল কংগ্রেসের 4, বিজেপির 4 ও CPIM এর 2 সদস্য সর্বসম্মতিক্রমে বিজেপি সদস্য তথা 6 নম্বর মণ্ডলের সভাপতি রাজু হালদারকে উপপ্রধান নির্বাচিত করেন। পরে অনাস্থায়ীনে অপসারিত করা হয় তৃণমূলের প্রধান ও উপপ্রধানকে। জলপাইগুড়ির গজলডোবায় জলের তরে ভেসে যাওয়া হস্তি শাবক উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সাহসী 5 যুবককে সম্মান জানিয়েছে শিলিগুড়ির পুলিশ কমিশনারেট। তিস্তার প্রবল স্রোতে তলিয়ে যাচ্ছিল ছোট্ট হস্তি শাবকটি। বিপদের মুহূর্তে নিজেদের জীবনে তোয়াক্কা না করে ছোট নৌকা নিয়ে নদীতে নেমে পড়েছিলেন 5 যুবক। দীর্ঘ চেষ্টার পর ডুবে যাওয়া হস্তি শাবকটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলেন তারা। বন দপ্তরের পক্ষ থেকেও এই উদ্যোগের প্রশংসা করা হয়েছে। নিউটাউনে এক শপিং মলে বচসার জেরে বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে গতকাল ওই শপিং মলে একসঙ্গে খাওয়া দাওয়া চলাকালীন বন্ধুদের মধ্যে বচসা শুরু হয়। তখনই অভিযুক্ত সৌরিশ পাল ব্যাগ থেকে ছুরি বের করে এক বন্ধুকে এলোপাথারি কোপাতে শুরু করে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয় আরও এক বন্ধু। আহত ঈশান পাইক ও মনু মণ্ডলকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের নারায়ণী আবাদ এলাকায় স্ত্রীর মৃত্যুর ঘণ্টা দেড়েকের ব্যবধানে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরেই ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। গতকাল বিষক্রিয়ায় বছর 27-এর নীলাঞ্জনা গিরির মৃত্যু হয়। এরপরই স্বামী সুবিমলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। অর্থের বিনিময়ে তথ্য প্রচারের অভিযোগে কোচবিহারের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। সেলিম রাব্বানি নামে ওই সিভিক ভলেন্টিয়ার দীর্ঘদিন ধরে কোচবিহার সদর কোর্টের GR সেকশনে কর্মরত ছিলেন। অতি গভীর নিম্নচাপটি গত রাতেই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যে দিয়ে কলিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিম দিক থেকে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যের সব জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন শরদের রাগ বৃন্দাবনী সারং। শিল্পী ছিলেন প্রসেনজিৎ সেনগুপ্ত, তবলায় সমীর নন্দী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে শুরু হচ্ছে দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 4:59 হয়ে 47 সেকেন্ড। একটু পরেই শুনতে পাবেন দিল্লি থেকে খবর।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं विशाल शर्मा।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

সঞ্জয় তার প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন মান্না দের কণ্ঠে কাবুলিওয়ালা ছায়াছবি থেকে।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। এশিয়ান গেমসে ভারত আজ আরও দুটি রূপো ও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে। ভারত এ পর্যন্ত একটি সোনাসহ ১৬টি পদক জয় করল। আইএফএসসি ফুটবলে আজ ইস্টবেঙ্গল ৩ গোলে ক্যালকাটা কাস্টমস ক্লাবকে হারিয়ে দিয়েছে। ডারবানে প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ২৯৮ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। এশিয়ান গেমসে ভারত একটি সোনা, ৬টি রূপো, ৯টি ব্রোঞ্জ নিয়ে মোট ১৬টি পদক জিতে পদক তালিকায় পঞ্চদশ স্থানে রয়েছে। চীন ৮০টি সোনা, ৩০টি রূপো, ২০টি ব্রোঞ্জ পেয়ে মোট ১৩০টি পদক সহ পদক তালিকায় শীর্ষে রয়েছে। আইচিনাগোয় আয়োজিত এশিয়ান গেমসে মিক্সড স্কিট টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন ভারতের আনন্দ সিং নারুকা এবং পারিনাস ঢালিওয়াল। এশিয়ান গেমসের ইতিহাসে মিক্সড স্কিট টিম বিভাগে এটি ভারতের প্রথম পদক জয়ের রেকর্ড। পুরুষদের ডাবল স্কালস রোয়িং বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন সতনাম সিং ও সলমান খান। নাগরাগাওয়া ইন্টারন্যাশনাল রেগাটা কোর্সে ভারতীয় জুটি ৬:১৩.২৫ সময় নিয়ে এই পদক নিশ্চিত করেন। এশিয়ান গেমসের ইতিহাসে পুরুষদের ডাবল স্কালস বিভাগে এটি ভারতের প্রথম পদক। ভারতীয় রোয়াজ জুটির এই ঐতিহাসিক সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতনাম সিং ও সলমান খানকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান। বক্সিং রিং থেকেও আজ মিশ্র খবর। মহিলাদের ৬৫ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মলিকা নাজিমোভা থেকে ওয়াকওভার পেয়ে শেষ আটে পৌঁছেছেন ভারতীয় বক্সার পারভিন। কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবেন উজবেকিস্তানের নাব্বাহোর খামিদোভার। অন্যদিকে মহিলাদের ৫১ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছেন কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন ভারতের সাক্ষী চৌধুরী। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে আজ ভারত জোড়া পদক।

0: করেছে। মহিলাদের 10,000 মিটার দৌড়ের ফাইনালে ভারতের সীমা কুমারী ব্রোঞ্জ পদক লাভ করেন। 32.50.05, আবার পড়ছি, 32.50.05 সেকেন্ড সময় নিয়ে তিনি সাফল্য অর্জন করেন। দীর্ঘ 16 বছর পর এই ইভেন্টে ভারত এশিয়ান গেমসে পদক পেল। অন্যদিকে মিক্সড 4x400 মিটার রিলেতে রূপো পেয়েছে ভারত। পুভাম্মা রাজু, বিশাল তেনারাসু, ভিত্থা রামরাজ ও মনু টিএসের ভারতীয় দল 3:14.46 সেকেন্ড সময় নিয়েছে। ওষুধে মহিলাদের সান্ডা 60 কেজি ফাইনালে চীনের ঝাও সিয়াওয়ের কাছে রশিবিনা দেবী পরাজিত হয়ে রূপো পেয়েছেন। 2টি রাউন্ডে তিনি 0-5 ব্যবধানে পরাস্ত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক জয় করায় অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই পদক তাদের অদম্য উদ্দীপনা ও কঠোর পরিশ্রমের প্রতিফলন। তিনি তাদের আগামী দিনের শুভকামনাও জানিয়েছেন। ইস্ট বেঙ্গল আজ আইএফএ শিল্ড ফুটবলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে 3 গোলে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে রোহিত কুমার, রোহিত দানু, আকাশ হেমব্রম এবং কাস্টমসের রিকি ঘরামি গোল করেছেন। ইস্টবেঙ্গল আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। ডারবানের কিংসমিডে আজ প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য 298 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। অস্ট্রেলিয়া টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ম্যাথু ব্রিজ 112, মার্কো জানসেন 75 রান করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস 3টি, অ্যাডাম জাম্পা 2টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শেষ পাওয়া খবরে 4 উইকেটে 158 রান করেছে। অধিনায়ক মিচেল মার্শ 60 রান করেছেন। পুদুচেরিতে চলতি সিরিজের প্রথম 4 দিনের বেসরকারি টেস্টের আজ তৃতীয় দিনে ভারতীয় এই দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দল দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 55 রান করেছে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন আরও 308 রান। খেলার সংক্ষিপ্ত স্কোর, ভারতীয় এ দল 334-199, অস্ট্রেলিয়া এ দল 171 এবং 2 উইকেটে 55। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা আজ ইংল্যান্ডের মুখোমুখি। লিডসের হেডিংলি কার্নেগি স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে তারা 41 ওভারে 4 উইকেট হারিয়ে 252 রান করেছে। পশ্চিম এশিয়ায় পরপর 3 বছর আইপিএলে নিলাম হওয়ার পর এবছর তা হবে ভারতের মাটিতে। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া গতকাল একথা জানিয়েছেন। আইপিএল 2027-এর নিলাম হবে গোয়ায়। এই নিলাম চলতি বছরের ডিসেম্বরে হবে বলে মনে করা হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। এশিয়ান গেমসে ভারত আজ আরও 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ পদক পেয়েছে। ভারত এ পর্যন্ত 1টি সোনাসহ 16টি পদক জয় করল। আইএফএ শিল্ড ফুটবলে আজ ইস্টবেঙ্গল 3-1 গোলে ক্যালকাটা কাস্টমস ক্লাবকে হারিয়ে দিয়েছে। খেলার খবর শেষ হল।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন নানা রঙের গান।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটিতে প্রথমেই রজনীকান্তের গান শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন নানা রঙের গান। প্রথমে রজনীকান্তের গান শুনলেন, এবার নজরুল গীতি শুনবেন পূরবী দত্তর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আলোচনা ভিত্তিক অনুষ্ঠান স্পটলাইট। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ শুনবেন সেমিকন ইন্ডিয়া 2026 বিষয়ে একটি আলোচনা। আলোচনায় অংশ নিয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্য, সঞ্চালনায় লালিমা অ্যানেজা ড্যাং। লালিমা অ্যানেজা ড্যাং বললেন, নতুন দিল্লির যশোভূমিতে 17ই সেপ্টেম্বর সেমি কন্ডাক্টর প্রদর্শনী সেমিকন ইন্ডিয়া 2026 শুরু হয়েছে। তিন দিনের এই প্রদর্শনী ও সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 300 ভারতীয় কোম্পানি এতে অংশগ্রহণ করেছে। এছাড়াও প্রায় 100 আন্তর্জাতিক কোম্পানিও এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এবারের সেমিকন ইন্ডিয়া মূল বিষয় ভাবনা ছিল সিলিকন থেকে সিস্টেমস ইকোসিস্টেম গড়ে তোলা। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্য। সুবিমলজি, সেমিকন ইন্ডিয়া 2026-এর তাৎপর্য বিষয়ে আপনি আমাদের জানাবেন? সুবিমল ভট্টাচার্য বললেন, কোভিড অতিমারি পরবর্তী সময়ে সেমিকন্ডাক্টরের অভাব দেখা দেয়। তবে সেমিকন্ডাক্টর চিপস উৎপাদনে অবশ্য তাইওয়ান অনেকটাই এগিয়েছিল, কিন্তু অতিমারি পরবর্তী সময়ে আমরা দেখলাম যে সেমিকন্ডাক্টরের সরবরাহ কমে গেছে। আমরা এই ক্ষেত্রে সক্রিয় উদ্যোগের মাধ্যমে অভাবজনিত সুযোগের সদ্ব্যবহার করেছি।

লালিমা আনিজা ড্যাং বললেন, এর পরিপ্রেক্ষিতে সেমিকন ইন্ডিয়া 2026 আয়োজনের সার্থকতা কি বলে আপনি মনে করেন? সুবিমল ভট্টাচার্য বললেন, সেমিকন ইন্ডিয়া 2026-এর আয়োজন নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রধানমন্ত্রী এই প্রদর্শনীর উদ্বোধন করে জানিয়েছেন, আমাদের দেশে সেমিকন্ডাক্টরের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। প্রতিবছর সেমিকন ইন্ডিয়া প্রদর্শনীতে সেমিকন্ডাক্টর বিষয়ে নীতি সংক্রান্ত আলাপ আলোচনা হয়ে থাকে এবং এই ধরনের কোম্পানির ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা শোনা যায়। এবারই প্রথম সেমিকন্ডাক্টরের বাণিজ্যিক উৎপাদনের কথা জানা গেল। ভারতের কারখানা থেকে চিপস তৈরি হয়ে দেশ এবং বিদেশে গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে, তাই এবারে সেমিকন ইন্ডিয়ার একটি আলাদা গুরুত্ব রয়েছে। চিপের ওপর নির্ভরশীল বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং ব্যবস্থা আমাদের দেশে ব্যবহৃত হয়ে থাকে, এজন্য এতকাল আমাদের রপ্তানির ওপর নির্ভরশীল হয়ে থাকতে হতো। মাঝে মাঝেই সেমিকন্ডাক্টর চিপসের সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হতো, তাই এই সেমিকন্ডাক্টর চিপস নিজেদের দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এই উদ্যোগের আগে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী, উৎপাদন পরিকাঠামো এবং সর্বাগ্রে নীতি ঘোষণা প্রয়োজন। এই নীতিতে খুব স্পষ্টভাবে এই ক্ষেত্রে কাজ শুরুর জন্য ইতি কর্তব্য জানানো প্রয়োজন ছিল। এছাড়াও এর জন্য প্রয়োজনীয় বিরল খনিজ পদার্থের সরবরাহ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ারও প্রয়োজন ছিল। এইসব প্রয়োজন সাফল্যের সঙ্গে মিটিয়ে ফেলা সম্ভব হয়েছে। 2022 সালে যখন আমাদের দেশে সেমিকন্ডাক্টর বিষয়ে চিন্তাভাবনা মিটিয়ে ফেলা সম্ভব হয়েছে শুরু হয়েছিল, তার সঙ্গে বর্তমান সময়ে তুলনা করলে এক বিরাট পরিবর্তনের বিষয়ে জানা যাবে। লালিমা আনিজা ড্যাং বললেন, প্রথম পর্যায়ের সেমিকন 1.0 থেকে এখনকার সেমিকন 2.0-তে সেমিকন্ডাক্টরের উৎপাদন শুরু হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চিপ ডিজাইন এবং উন্নত মানের প্যাকেজিং ব্যবস্থা। আপনি বর্তমান এই ব্যবস্থাকে আগের তুলনায় কতটা ভিন্ন চোখে দেখতে চান? তাছাড়াও যেমনটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ক্ষেত্রে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা উন্নত প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের কথা বলেছেন, এই দুটি ক্ষেত্রেই আপনার মতামত কি? সুবিমল ভট্টাচার্য বললেন, দেখুন, সেমিকন ইন্ডিয়া কর্মসূচি প্রথম পর্যায়ে 2021-এর ডিসেম্বর মাসে অনুমোদিত হয়েছিল। এর জন্য বরাদ্দ ধরা হয়েছিল 76,000 কোটি টাকা। হ্যাঁ, এই পর্যায়ে পেরিয়ে এসে সেমিকন 2.0-তে

স্থাপিত হয়েছে এবং এর জন্য 1,64,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এর মধ্যে একটি সিলিকন ফ্যাব্রিকেশন ইউনিট, 2টি কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ইউনিট, 9টি প্যাকেজিং ইউনিট এবং অ্যাসেম্বলি টেস্টিংয়ের ব্যবস্থা উল্লেখযোগ্য। লালিমা অ্যানেজা ড্যাং বললেন, প্রধানমন্ত্রী যে আমাদের দেশে সেমিকন্ডাক্টর শিল্পে অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ইঞ্জিনিয়ারদের কথা বলেছেন, তাদের কিভাবে ব্যবহারের কথা ভাবা হয়েছে। সুবিমল ভট্টাচার্য বললেন, দেশের অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে এবং দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রে এই ব্যবস্থার উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে আমাদের দেশে সেমিকন্ডাক্টর শিল্পে আরও বেশি দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর যোগান বেড়েছে। একই সঙ্গে অনেক বেশি সংস্থাকে এই শিল্পের সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাই আমার মনে হয় সরকার এক্ষেত্রে যে উৎপাদন নিয়েছে, যে উদ্যোগ নিয়েছে, তা সমগ্র বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই ক্ষেত্রে বিনিয়োগও বেড়েছে, এছাড়াও এই ক্ষেত্রে নতুন প্রযুক্তিও এসেছে। লালিমা অ্যানেজা ড্যাং বললেন, সেমিকন 2.0 সেমিকন 1.0 ভিত্তিতে গড়ে উঠেছে। এছাড়াও আমাদের দেশ স্টার্ট আপের ক্ষেত্রে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম। লক্ষ লক্ষ স্টার্ট আপ সংস্থা আমাদের দেশে কাজ করছে। বর্তমানে আমাদের দেশের পরমাণু শক্তি ক্ষেত্রকেও বেসরকারি সংস্থার সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর ফলে কি আমাদের কোনো সুবিধে হবে? সুবিমল ভট্টাচার্য বললেন, দেখুন, স্টার্ট আপ এবং সেমিকন্ডাক্টর শিল্প পৃথক পৃথকভাবে কাজ করে থাকে, কিন্তু স্টার্ট আপ ক্ষেত্রকেও যে ভবিষ্যতে এই শিল্পের সঙ্গে যুক্ত করা হবে না এমনটা নয়। বরং বলা যায় ইতিমধ্যেই বেশ কিছু স্টার্ট আপ সংস্থা এই শিল্পের সঙ্গে যুক্ত হতে শুরু করেছে। সর্বশেষ পাওয়া হিসেব থেকে জানা যাচ্ছে, দেশের 24টি সেমিকন্ডাক্টর ডিজাইন প্রকল্পে স্টার্ট আপ সংস্থাগুলি কাজ করছে। এই সঙ্গে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলিকেও এই শিল্পের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এখনও পর্যন্ত দেশের 105টি MSME স্টার্ট আপ সংস্থাকে সেমিকন্ডাক্টর শিল্পের উপযুক্ত মানের ইলেকট্রনিক ডিজাইন ব্যবস্থাতে কাজের অনুমতি দেওয়া হয়েছে, যাতে আরও বেশি করে স্টার্ট আপ সংস্থা সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যুক্ত হতে পারে। সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিভা প্রসঙ্গে আমরা বলতে পারি, 8টি কোম্পানি থেকে চিপ ডিজাইনের যন্ত্রপাতি বিনামূল্যে দেশের 315টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে, যাতে এই সব ছাত্রছাত্রীরা সেমিকন্ডাক্টর শিল্পের ভবিষ্যৎ কর্মী বাহিনী হিসেবে গড়ে ওঠে। সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আগামী দিনে চিপ ডিজাইনের সঙ্গে যুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই ধরনের চিপ ডিজাইনের প্ল্যান্ট গুজরাট ছাড়াও অসমেও গড়ে তোলা হয়েছে। অসমের এই প্ল্যান্টে কাজের জন্য প্রশিক্ষণ দিতে রাজ্যের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানও বিশেষ ধরনের পাঠ্যক্রমের মডিউল তৈরি করেছে। এখান থেকে ছাত্রছাত্রীরা সেমিকন্ডাক্টর শিল্পক্ষেত্রে প্রচলিত প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে অবগত হবে। লালিমা অ্যানেজা ড্যাং বললেন, কৃত্রিম মেধা ও সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? সুবিমল ভট্টাচার্য বললেন, দেখুন, গত 2 বছরে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের বাজার 20%-এরও বেশি হারে বৃদ্ধি পেয়েছে এবং এর জন্য কৃত্রিম মেধা প্রযুক্তির ব্যবহার বিশেষ অবদান রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই প্রসঙ্গটি তার ভাষণে উল্লেখ করেছেন। কৃত্রিম মেধার সঙ্গে ডেটা সেন্টার ব্যবস্থা যুক্ত করে এই কাজ করা হয়ে থাকে। তবে সমগ্র ব্যবস্থাটির মূল বিষয়টি হচ্ছে চিপ। তাই সেমিকন্ডাক্টর চিপের ক্ষেত্রে অগ্রগতি সমগ্র ব্যবস্থাটিকেই

এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নিচ্ছে। পরবর্তী পর্যায়ে আমাদের দেশে নিজস্ব গ্রাফিক্স প্রসেসিং ইউনিট GPU তৈরি করার পরিকল্পনাও এ থেকে পাওয়া সম্ভব হবে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এই চিপ এবং GPU অত্যন্ত প্রয়োজনীয়। সেমিকন্ডাক্টর শিল্পক্ষেত্রে কৃত্রিম মেধাভিত্তিক কাজের উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ধরনের চিপগুলি বহু উদ্দেশ্য সাধক ভূমিকা নিয়ে থাকে। এই কারণেই সরকার আমাদের দেশে কৃত্রিম মেধাভিত্তিক ডেটা সেন্টার তৈরির ক্ষেত্রে 2047 সাল পর্যন্ত কর ছাড়ের সুবিধা দিয়েছে। লালিমা অ্যানেজা ড্যাং বললেন, সেমিকন ইন্ডিয়া 2026 বিষয়ে বিস্তারিতভাবে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সুবিমল ভট্টাচার্য বললেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ শুনলেন সেমিকন ইন্ডিয়া 2026 বিষয়ে একটি আলোচনা। আলোচনায় অংশ নিলেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্য, সঞ্চালনায় ছিলেন লালিমা অ্যানেজা ড্যাং। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে নিউজ অন AIR অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত AIRNSDTALKS@gmail.com অথবা 9289-094-044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। শুনলেন আলোচনা ভিত্তিক অনুষ্ঠান স্পটলাইট, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের প্রথম ছায়াছবি আনন্দ। পরপর দুটি গান শুনবেন মুকেশের কণ্ঠে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছায়াছবি সফেদ হাতি, প্রথম গানটি শুনবেন ইয়েসুদাসের কণ্ঠে।

সাফেদ হাতি ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন ঋষুদাস এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছায়াছবি জমির প্রথম গানটি শুনবেন মহেন্দ্র কাপুরের কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে জমির ছায়াছবির গান শুনছেন। এবারে শিল্পী কিশোর কুমার।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান। জমির ছায়াছবি থেকে কিশোর কুমার, মান্না দে এবং সহশিল্পী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী আগামী 24 ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত অর্থাৎ প্রতি ঘণ্টায় 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 88%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.74.5 মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী বা উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ বরাবর 55 থেকে 65 কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে এবং 75 কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল বরাবর 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইতে পারে এবং বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়ে 60 কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা বাতাস বইতে পারে। আগামীকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ নদী বা উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদেরকে আগামীকাল অর্থাৎ 25 সেপ্টেম্বর পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আগামীকাল অর্থাৎ 25শে সেপ্টেম্বর শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত কোরআন থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস, 6:40 আপনার স্বাস্থ্য বিনা অপারেশনে শিশুর সুস্থ হৃদয় বলবেন ডাক্তার জয়ত্রী মজুমদার, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা অমৃতা হালদার রায় ও প্রণব নস্কর, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা, 8:00 কথিকা ছাতু ছত্রাক মাশরুম দ্বিতীয় পর্ব বলবেন ডক্টর অভিক সামন্ত, 8:05 নিরাময় উচ্চচাপ ও হৃদরোগ এই বিষয়ে একটি সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়, 8:20 গান্ধী চর্চা পল্লী সমাজের সংস্কারক গান্ধীজি বলছেন ডক্টর রেণুপদ ঘোষ, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তবলা লহরা শিল্পী পণ্ডিত সুজিত সাহা, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান, 9:25 সমীক্ষা, 9:30

গানে গানে পরবর্তী অংশ, দশটায় গানের ভেলা, উপস্থাপনা কার্তিক ঘোষ, এগারোটায় যুববাণীর অনুষ্ঠান, তরুণের স্বপ্ন, উপস্থাপনা সম্পূর্ণা চক্রবর্তী ও দেবজিৎ অধিকারী, বারোটায় নজরুল গীতি শিল্পী মদন মান্না, বারোটা বেজে পনেরো মিনিটে লোকগীতি শিল্পী রীতা বসু, বারোটা বেজে তেত্রিশ মিনিটে অন্য জমির দুন ফসল, গবাদি পশু পাখির রোগ এই বিষয়ে ডক্টর উৎপলেন্দু মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সমীরণ বন্দ্যোপাধ্যায়। একটায় গীতিকা, একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মহিলা মহল, আলাপি কলম, অতিথি মৌসুমি মুখোপাধ্যায়, উপস্থাপনা অনিন্দিতা মল্লিক, আড়াইটায় সাঁওতালি সঙ্গীত, পরিবেশনায় মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ, কথিকা নমামি গঙ্গা, যোজনা বলবেন ডক্টর দীনবন্ধু সোরেন, পায়রানি সোমবারি মুর্মু ও সহশিল্পীবৃন্দ, গীতাঞ্জলি প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা গৌরব মুখোপাধ্যায়, মাঠে ময়দানে প্রতিবেদনটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য প্রশ্নোত্তরে পড়াশোনা, থাকবেন আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শান্তা হালদার এবং তিন বিদ্যার্থী, বিষয় নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান। সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি লোকগীতি, পরিবেশনায় পূর্ণচন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, স্বরচিত ছোট গল্প পাঠ করবেন বাদল হেমব্রম, লোকগীতি পরিবেশনায় লক্ষণ টুডু ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে আটত্রিশ মিনিটে কৃষি কথার আসর, মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ও টেকসই কৃষির গুরুত্ব, এ বিষয়ে আলোচনায় থাকবেন সুমিত চক্রবর্তী, কল্লোল দত্ত ও সুব্রত চক্রবর্তী। পরে আমাদের রাজ্যে খারিফ ডাল চাষের সম্ভাবনা, এ বিষয়ে আলোচনায় থাকবেন অধ্যাপক রাজীব নাথ, ডক্টর স্বরূপ কুমার চৌধুরী এবং সুব্রত চক্রবর্তী। সাড়ে আটটায় সমীক্ষা বলবেন বৈজয়ন্ত চক্রবর্তী। রাত আটটায় বাংলা নাটক এবং ইন্দ্রজিৎ, রচনা বাদল সরকার, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। নটায় শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান, তবলা লহরা শিল্পী পণ্ডিত সুজিত সাহা। সাড়ে নটায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমন্ত বোস। নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রজনীকান্তের গান, পরিবেশনায় সুর শিখা। দশটা বেজে দশ মিনিটে সেবা সংকল্পে অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। দশটা বেজে পঁচিশ মিনিটে নজরুল গীতি শিল্পী মদন মান্না। দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হাওয়াইন গিটার শিল্পী পূজা সমাতার। এগারোটায় লোকগীতি শিল্পী রীতা বসু। এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল শিল্পী সোহিনী রায়চৌধুরী। সঞ্চয়িতার প্রচারতরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটা বেজে পনেরো মিনিটে সুভদ্র সঙ্গীত সেতার শিল্পী পণ্ডিত দেবী প্রসাদ চট্টোপাধ্যায়, ছটা বেজে পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত সেতার রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা, ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে রামচরিতমানস পর্ব দুশো চুয়াল্লিশ, ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ভজন শিল্পী সোহিনী রায়চৌধুরী, সাতটা বেজে দশ মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা নীনা মোদক, সাড়ে আটটায় রজনীকান্তের গান, পরিবেশনায় সুর শিখা, আটটা বেজে পঞ্চাশ মিনিটে লোকগীতি শিল্পী রীতা বসু, নটা বেজে দশ মিনিটে রসধারা উপস্থাপনা সবিতা পোদ্দার, বেলা দশটা বেজে পনেরো মিনিটে আঞ্জুমান উপস্থাপনা শাহনাজ খাতুন, এগারোটায় পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান গোল্ডেন ওল্ডিস উপস্থাপনা সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, দুপুর বারোটায় সুরভি উপস্থাপনা সবিতা পোদ্দার, বারোটা বেজে কুড়ি মিনিটে পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান, একটা বেজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান, আড়াইটায় শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান, তবলা লহরা পণ্ডিত সুজিত সাহা। সঞ্চয়িতা প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে পডকাস্টের ত্রয়োদশ পর্ব ধারাবাহিক প্রকৃতি কি বাত আকাশবাণী কি সাত, অতিথি পদ্মশ্রী বাসন্তী দেবী, যিনি প্রকৃতি সংরক্ষণ এবং উত্তরাখণ্ডের কোশি নদী সংরক্ষণ নিয়ে কাজ করে চলেছেন। পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য, সন্ধে ছটা বেজে দশ মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য, সাড়ে আটটায় গুল গুলশান উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য, সাতটা বেজে দশ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় পঁচিশ বছর পূর্তি উপলক্ষে

আমাদের এই বিশেষ দূরদর্শী পরিকল্পনা। যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযোগ্য আলোচনা। 7:45 দর্পণ, রাত 8 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের 20তম আসরের প্রতিদিনের হাইলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান ফ্রম মি টু ইউ উপস্থাপনা অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকাল অর্থাৎ 25শে সেপ্টেম্বর শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:52 সেকেন্ড। সঞ্চয়িতার প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। জয় হিন্দ।